সুর পড়ুছে সজনীল সুনামহি তোর চেহারা, মেঘর তালে তালে মারুছে বিজিলি রে মোর উদিয়া তোরা, মেঘর তালে তালে।

0: हेलो हेलो
1: हेलो
0: हेलो आज्ञा नमस्कार आपन को स्वागत करुछु आजर कार्यक्रम। हेलो अनुरोध आज्ञा आज्ञा कौन आज्ञा आपन को परिचयटा दोन आज्ञा
1: लोकनाथ साहू बालूवाल विजयपुर बरगर रु कहू जाय।
0: लोकनाथ बाबू केंदा अछन আচ্ছা হল
1: আলু হেই জালে মতে আপুরি পোকা সে গিতড় দিদি
0: হ্যাঁ
1: মানে ভালো হেই জারে মতে আপুরি পোকাইন মজি।
0: আচ্ছা হল শুনমা শুনমা বাকি কেন্দা কেন্দা হালচাল কেন্দা কেন্দা কুচ কোন
1: আজি রাতি রু কেদিন গুসা হজে তো আজি।
0: আচ্ছা যা বি হো আমার মানে শ্রোতা মানে গোলা হেলো অনুরোধ কার্যক্রম যে সবে দুঃখমনা হতুলে যে না আজ্ঞা বর্ষা না হবার বর্ষা না হবার বলে আউ ই হেলো অনুরোধ কার্যক্রম রে সবে খুশি যে বর্ষা হচ্ছে হচ্ছে বলে
1: না বর্ষা হচ্ছে
0: না সব সব না আমা ইনো খালি পেটটা ফুলে যায় গা বাকি পায় না বর্ষি না
1: আমা ইনো এক বইনো রাতির বর্ষি গলানো সব আড়ে ধোক দেখি
0: গলানো। আচ্ছা মানে চাষর লাগে ক্ষেত রেডি বলুন। ঠিক আছে আজ্ঞা মানে আজ্ঞা কোন
1: হ্যালো
0: হ্যাঁ আজ্ঞা

0: দেখুন লাইক গলা মানে এটাকে বলছেন লটারি মঙ্গা সালে বসিছন ভাই লাগুছে আচ্ছা কেন শাড়ি ধরিছন তিন দিন খনে লাগবা নাকি আজকে কি তো শুনমা কোন
1: মনোজ পটেল
0: উল্টে পুল্টে লগাউবে বলে হওয়া মানে নাগফাসর কেন গীতটা শুনবা বলছেন
1: মনোজ পটেল যশবন্ত পাই উপেন্দ্র সোনা তেহরাম দীপ শঙ্কর মেহের দেবরাজ মেহের রবীন্দ্রনাথ মেহের সত্যভামা মেহের লিঙ্গরাজ মেহের আমার অছন জিত হোসেন সবর নাগু পাত্র হরেশ বরুয়া এটা বহু শ্রদ্ধা আছে আজ্ঞা আগে আপনার সমস্ত কর্মকর্তা তথা সবু
0: সমস্ত ডেডিকেট করদমা আর শুনমা গীতটা আজ্ঞা
1: হ্যাঁ আজ্ঞা
0: জোয়ার আজ্ঞা জোয়ার।

0: Sommertour.
1: হিন্দিতে সংবাদ শুনলে রেলগুলি প্রসার করল আকাশবাণী দিল্লি কেন্দ্র নু। শ্রোতা মানে কার্যক্রম শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। ইহা চিনি শুনুন কেতেটা ওড়িয়া কথাচিত্রর গীত। কার্যক্রমের পহেলা গীতটা শুনুন, কথাচিত্র হচ্ছে মো ভাই জগা। গীতটাকে গাইছন দীপিকা এবং সাথী, গীতটাকে রেখেছেন রমেশ সামন্তরা ও সঙ্গীতে সজেছেন নারায়ণ রথ।

0: 10961 सूचनाटी एतिकरी शेष होला।
1: ইহাজনের গীতটা শুনুন, কথাচিত্র তপই। গীতটাকে গাইছেন গীতা পটনাগা তৃপ্তি দাস, গীতটাকে লেখিছেন আর সঙ্গীতে সজাইছেন অক্ষয় মহান্তি।

শ্রোতা বন্ধু, এহেদের সমাজ থি বড়ভাগী যুব সমাজ তমাখু সেবন থি অভ্যস্থান। ই তমাখু ব্যবহার লাগি প্রত্যক্ষ হিসাবে বলুন কি পরোক্ষ হিসাবে বলুন, সামাজিক অর্থনৈতিক আর সবু দিকে অগ্রগতিকে বাধা পৌঁছছে। হেদির লাগি ই তমাখু সেবন নাই করবার কথা, এহেদের আর ভবিষ্যৎ বংশধর মানুষ সতর্ক সচেতন করবার জরুরি আয়। ই বাবদে আগে কথা হেমা। কার্যক্রমের পহিলা গীতটা শুনুন, সিনেমা রাজা কো রানী সে প্যার হো গেয়া, গাইছন শ্রীনিবাস আর অনুরাধা পড়োয়াল, গীত লিখিছন জাভেদ অখতার, সঙ্গীত দিছন যতীন ললিত।

নাম যেতে আক্কা দাঁত আর মেঞ্জকা দাঁত ভি যে বর্ষক বারো মাস আর সুইটা ঋতু বুলিকি ঋতু সুইটা বাল না হলে নাম প্রকৃতির নামে জিয়ানু নাম এর দাঁত যে বিশেষ করে মুনটা ঋতুবোধ হি নাম আহ দাঁত যদি তেঙ্গ থালি বেড়ি না তারপরে বার্ষা তারপরে পাইয়া ই মুনটা বোধ ভল করি নাম আহ দাঁত আর ই মুনটা ঋতু ভিতরে আর অন্ডনটা আতলি ঋতু গুঠি সুইটা মানি তা যাহা বি মাননা তা ই কথাবন নাম আক্কা দাঁত আউ হন্যে এর থালে ধীরে ধীরে এরা খাতরালি যে বিড়িনা বাকেন বিড়িনা মানি বার্ষা বাকেন বার্ষা আর পাইয়া বাকেন পাইয়া আদি ওটা ঋতুচক্রকে পরিবর্তন মানি হলে ধীরে ধীরে এরা খাতরালি যে বিড়িনা বোধ ইন্নে জোর বিড়ালি যে মহা মুশকিল তো হন্যে এমতা একলা হি মানলা এর কারণা বাকির তেঙ্গালার গুঠি আলার আর ঘায় ঘায় এরা খাতরি যে বার্ষা আঘলি যেনতা মানালিয়া ঝকির ধারালিয়া আজি সাত দিন আট দিন লেখা আলার আড়পান্তি উর্খা পল্লালিয়ার ইয়া কাঁথি ধাসকা রাখালিয়া হন্যে হি বার্ষা মানালিয়া কিন্তু ইথর বার্ষা দিয়ে এরথে না মনে ঝড়ঝড় ঝড়ঝড় বর্ষা মানা কালি আর একাত্রা বুঙ্গা কালি দিয়ে নাকিছি আর একা সামিয়ানু বার্ষা মান্না কথা যাহার লাগি কি নামে চাষবাদ বোধ আতলি আদাত ভল মানো আ প্রকারটা যেন রাচা ভিন ভিন নক্ষত্র নু বার্ষা মানি বলিকি নামে পুরখা গুঠিয়ার বি তেঙ্গালিয়ার ভি তা এর তাহলে হু যেতে জিনিস বোধ টিকি বাদলারা কালি একা বাকেন একা হিসাব নু

0: কাদামন ধীরে ধীরে ধীরে ধীরে তাঙ্গে আনি প্রজাতি বো ধীরে ধীরে ধ্বংস মানতে লুপ্ত মানাকালি যেটা কি তানে ই সমস্যা আব চড়ক সমস্যা আব এথরালি
1: আর আব ইদিকে লাগান লুপ্ত মানালি যে নামে যেন প্রাকৃতিক পরিবেশ আতলি নামে যেন হারবু বাকড়ি আতলি নামে জঙ্গল আতলি নামে যেন হিসাব নু প্রকৃতি নাম আছে কিছু আদান নাম মূর্খাতি আদান ধ্বংস কাম
0: হ্যাঁ ধ্বংস কাতে কালাত
1: আদকে লাগান ইবড়ার ঘে এই লুপ মানা কালি আর ই প্রকার তামে যেন চেন সিস্টম নু যেন প্রভাব খাতরালি নামে মিয়া হি খাতরালি
0: নামে লোক মিয়া জীব মিয়া হি খাতরালি
1: হ্যাঁ আর একটা কথা যে নাম তা যাহালে ভি আড়পা নু উঠি রালদাত পাদ্দা নু উঠি রালদাত বলিকি নাম যাহালে ভি নামে হারবু বাকড়ি নু নাম নির্ভর না নালদাত নামে আড়পানটা কামত কা কাঙ্কু খানি অন্ধ থারি জি চালরত তা এই যে হারবু বাকড়ি নাম নির্ভর কামাল দাত আজকে দ্বারা নামে যে জঙ্গল সম্পদ যে আতলি আদত তা ফির টিকে কমরা কালি তা এই বাবদ নু এনের তেঙ্গর টিকে
0: আকুন তিন পহলে বেশি তানে নাম গুঠি তানে কাঙ্কু খুড়ি তানে যেতকি কামাল কাত জামা পর্যাবরণ তি অন্ধরাল কাত মা সুস্তি কাঙ্কু তি জামা জালেডি লাগান কাঙ্কু অন্ধরাল কাত টোটালি আকুন তা হাকরালি গিয়াস হাকরালি হুবা কিন্তু ইন্দিরি মালা কিরোসিন টিকে হাকরালি মালা হলে জালেডি পুরা কাঙ্কু পুরা বর্ষ সারা তানে কাঙ্কু তি বি ফের বি পর্যাবরণ কে এতকি ক্ষতি মা মানালিয়া
1: আকুন ইদা নামে বিকল্প ব্যবস্থা আতলি রান্ধা বাড়া কি লাগান
0: ফের বি তানে হতকো সমস্যা আবত মানালি
1: এন্দের কি প্রকৃতির সমস্যা মানালি বলে ভাবদার নিমে এন্দের
0: তেঙ্গালান আজ্ঞা যেতকি হুতান পহলে বি তেঙ্কা জিগান আকুনটে যে যেতকি অন্ডা পরিবেশ তানে আতিলি প্রকৃতি যেতেলে ধর্ম বেলায় যেতেলে গঠন কামচকানার তানে যেতকি মাস মানু দরকার যেতকি জল দরকার যেতকি পরিমাণের অক্সিজেন দরকার অঙ্গারকম্ল দরকার তানে হতকু হি লেবুল অন্টা তানে গঠন কামকি চা ইদান প্রকৃতি ভগবান হি গঠন কামচকান তা হু হিসাব তি তাহি ব্যালেন্স বোন নাম ইয়া পলালত যেতকি মানু দরকার হতকু হলে অক্সিজেন চ হতকু অক্সিজেন মানলা মানু ফ্যাক্টরি গুটে জকু মানা কালি তাঙ্গে ধুয়া পানা কালি
1: ঠিক
0: ইয়া এসি চাররালি এসি তানে থন্ডা গেলে বড়কা বড়কা এসি লাগাবানার তামে এসি গে পহলে তা নামে গুঠে আলার তানে পহলে মাসুগে কামাল কাত মালালে নামে তানে কুন্ডু মালালে রান্নি ভুসু টিকে মুরকি গিরি কাঁথি চাল কাত আর কাঁথি চিকিরি তার পছে পাটি কামাল কাত আহ হান তাঙ্গে মিয়া খপর চাল কাত আর খপর ভি হাজুস্তিন রাজা তাহে খপর গে তানে পুরো এসি লেখা মানে কুলর লেখা হাওয়া চিয়ালিয়া গরম মা চিয়ালিয়া কিন্তু আকুনটা ডেট নু ইবড়া উঠে মারলা মানু না নিজ নিজের সংসাধন গে লাগান ধীরে ধীরে যে আমার সান পয়সা পত্র মানালি জামা এসি কুলর ফ্যাক্টরি হিট তাঙ্গে বাড়ালি তাঙ্গে গরম উত্তাপদ বাড়ালি যেটা কি তানে গ্লোবাল ওয়ার্মিং বোন বাড়ালি আউ ইধান না আমি পর্যাবরণ গেলে জামা ক্ষতি জামার্তি নিবড়া আরো মানি কিছু
1: তা মৌলিনটা কথা যদি টেঙ্গলে ই যে প্রকৃতির প্রকৃতি যাহা চিচকিছি এবং তাঙ্গে হিসাব নু নাম যদি সংরক্ষিত কামত হলে এই প্রকৃতিকে যে পরিবেশ আসলে ঠিক র পরিবেশ যদি ঠিক রাচা হলে নাম ভি ঠিক
0: সুরক্ষিত রত স্বাস্থ্য ভি ঠিক রত
1: হলে বড়েটি কথা মানজা যে ই যে হারবু হারবু বন যে মানে উদুদিমিয়া মূর্খালনার গুঠি আউ হারবু নু আগলি নিম যে টেঙ্গালকার যে ভিন ভিন যে জীবজন্তু ভি এথরালি আকুন মাল্লা এথরু আর হারবুন্তি নাম ভিন ভিন যে ফলমূল গুঠি ভি হাক্ষালকাত আকুন ধুম্বালি ইস্তি আরম্ভ কামিকিরি নামে মাক্কা পুপুতক কা নামে মাক্কা থামান্না কা ই যে তেলা থামান্না অঁসা ভি মান্না কা খিজরি মান্না ই যেতে জিনিস বনিকি ভি নামে ব্যবহার ভি কামাল কাত আকুন ধীরে ধীরে আদা ধি মাল্লা হাকরু
0: মাল্লা হাকরু নিশ্চয় আজ্ঞা মনে কাম কার্যকার তেঙ্গন বালকান মাক্কা পুকু ঝোচা ঝকা ঝকা প্রোগ্রাম ধি হু তিন হি স্টার্ট মানজিকিছি মাক্কা পুপু মানে স্বর্গী গছ বানার মাক্কা পুপুতি নামে বহুত্রে জিনিসটি মানে তাঙ্গে ফল মানি ফলবত বিঁচতা দি কিন্তু কিছু লোক নাম কুঁড়া গুঠিয়া তানে পহলে স্থিন হুদান চাই আদিবাসী সমাজ ইসুং অথরাল
1: ইসুং অথরাল
0: আদান কাটি বালিয়ার আদান তানে জাম মানিকে আর ফির তানে গরম কামিকরি মান্ডি মান্ডি আড়া তিহাল শাগ গুঠি না আকুন বি তানে বানার পাচ্য পচিরি যে তানে হুদগে শাগ যেন বিতর হলে কি রান্ধাবাড়া কামর হলে তাঙ্গে শাগকে স্বাস্থ্য প্রতি বহুত বঢ়িয়া রায়
1: আচ্ছা আচ্ছা
0: তো হুতি স্বাস্থ্য ভর রালিয়া কিন্তু নাম আকুন জামা তানে ই যে জৈবিক উপাদান ই রাসায়নিক ইসুঙ্গুটি তানে সারতি যে মানালি হু ইসুঙ্গুটি ব্যবহার কামাল যেটা কি নামে অসুবিধা মানালি দ্বিতীয় জিনিস মানজা স্বর্গী গে তানি মান্নুবে তানে ধুম্বালি বালকার ধুম্বালি পূজা নু লাগে আমার পূর্বপুরুষ তিন তানে হুদান পূজা কামনা
1: ঠিক ঠিক ঠিক
0: আকুন ভি তানে তাঙ্গে তাঙ্গে ধুম্বালি বানা তানে পূজাবত স্বার্থ মাল্লা সম্পূর্ণ মাল্লা বলে বানার আউ তানে তাঙ্গে মাক্কা পুপু বন বেঞ্জা বঞ্জুনু ভি
1: না অন্ধ্রা তামে মাক্কা কি গালজা বন অন্ধ্রা করে ভি গাড়াল
0: গাড়াল।

0: আইএফএসি কোড SBIN 00000059। আবেদনপত্রে ট্রানজাকশন নম্বর ও তারিখ দর্শাইবে। ডিমান্ড ড্রাফ্ট নগদ কিংবা অন্য কোণসি আকারে ফি গ্রহণীয় নুহে। আবেদন করিবার ঠিকনা হেলা কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর 7680001। আবেদন করিবার শেষ তারিখ 15 জুলাই 2024। মনে রখিবে, এয়া সম্পূর্ণ সাময়িক কার্য, স্থায়ী নিযুক্তি নুহে। লিখিত পরীক্ষা, কণ্ঠ পরীক্ষা ও সাক্ষাৎকারে কৃতকার্য হইতিবা প্রার্থী বা প্রার্থিনীকু আকাশবাণীর আবশ্যকতা অনুযায়ী কার্যক্রম উপস্থাপনার সুযোগ দিয়াযিব। সবিশেষ বিবরণী পাই কেন্দ্রর টেলিফোন নম্বর 0663-2410961 রে যোগাযোগ করিপারিবে। টেলিফোন নম্বরটি পুনিথরে কহি রাখুছু, 0663-2410961। সূচনাটি এতিকরি শেষ হেলা।
1: আপন মানে কার্যক্রম শুনিছন্তি আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর। আরম্ভ করেছো ওড়িয়া কথাচিত্র গীতার কার্যক্রম। প্রথমে শুনন্তু বধু নুহে মু বন্ধু কথাচিত্রর এই গীতটি। গাইছন্তি শ্রীচরণ এবং অরূপা দাস। গীত রচনা এবং সঙ্গীত সংযোজনা মনমথ মিশ্র।

0: ହଁ ଠିକ୍ ତ ଏଆଇଆର୍ ଡଟ୍ ୟୁ ଡଟ୍ ଡ୍ୟୁଟି ରୁମ୍ ହେବ ଆଜ୍ଞା। ହଁ ଡଟ୍ ମାନେ ଏଆଇଆର୍ ଡଟ୍ ଡ୍ୟୁଟି ରୁମ୍ ଆଟ୍ ଦ ରେଟ୍ ଜିମେଲ୍ ଡଟ୍ କମ୍ କରବେ ବୋଲେ ହେବା।
1: ଠିକ୍
0: ଅଛେ ବୋଲେ କେନ୍ ଗୀତ ଶୁଣମା ବୋଇଲେ ଆଜ୍ଞା ତାର କେନ୍ କେନ୍ ଗୀତଟା ହେତିର আচ্ছা তো পণ তো ধরি মা চালি শিখিলি বড়িয়া সুন্দর গীতটে বাছিছ না আজ্ঞা সব মা মানুষ ডেডিকেট করে দেবা নাকি বহুত বহুত ধন্যবাদ আজ্ঞা নিহতি ভাবে মানে মার পণত ধরিকি হি আমি আগকে বড়সু চালি শিখসু মানে কহবার লাগে হলে গোটে ছুয়ার পহলা গুরু হোছন মা মাঙ্কর নু হি ছুয়া চালবার শিখসি তাঁকর নু কথা কহবার শিখসি তাঁকর সাঙ্গে অলি অর্দলি সবু করিতেছি নাকি। ଆଜ୍ଞା ଆଜ୍ଞା ତ ଆଜି ସୁନ୍ଦର ଗୀତଟେ ଯେନ୍ ବାଛିଛନ୍ ସେ ଗୀତଟା ମା ମାନଙ୍କୁ ଡେଡିକେଟ୍ କରିଦେମା ଆଉ ତାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଆଉ କାହା କାହାକେ ଡେଡିକେଟ୍ କରିବେ କୁ
1: ଶ୍ରୋତା ମାନେ ଟିକେ
0: ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆଜ୍ଞା ସମସ୍ତଙ୍କୁ ଡେଡିକେଟ୍ କରିଦେମା ଆଉ ସୁନ୍ଦର ଗୀତଟେ ବାଛିଛନ୍ ସେ ଗୀତଟା ଶୁଣମା ଆଜ୍ଞା ଆମକୁ ଫୋନ୍ କରିଥିଲେ ସେଥିଲାଗି ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ନମସ୍କାର ଆଜ୍ଞା।

0: ଲୋକନାଥ ବିଜୟପୁର ବରଗଡ଼ରୁ କହୁଛ?
1: ଲୋକନାଥ ବାବୁ କେନ୍ତା ଅଛନ୍?
0: ଆଜ
1: କାଣ ହେଲା ଟିକେ ନେଟୱର୍କ ଟିକେ ନାଇଁ ପାଇବାର ଯେ କଥା କୋଟି କୋଟି କରି ଆଉଛେ ଯେ
0: ବର୍ଷା।
1: ଆଚ୍ଛା ଆଚ୍ଛା ହଉ ବେଲେ ଆଜ କେନ୍ ଗୀତ ଶୁନମା କୁନ୍?
0: ଆଜି ଆମର ତୋତେ ମୋର ଆଣ ଫିଲ୍ମର ଗୀତଟେ ଦେଇଦେବି।
1: ତୋତେ ମୋର ଆଣ
0: କାଁ ବୋଇଲେ?
1: ତୋତେ ମୋର ଆଣର କେନ୍ ଗୀତଟା ବୋଇଲି? ବାକି କେନ୍ତା କେନ୍ତା ହାଲଚାଲ କେନ୍ତା କେନ୍ତା କରୁଛ କୁନ୍? আচ্ছা যা বি হো আমার মানে শ্রোতা মানে গলা হ্যালো অনুরোধ কার্যক্রম যে সবে দুঃখমনা হোলে যে না বর্ষা না হবার বর্ষা না হবার বলে আউ ই হ্যালো অনুরোধ কার্যক্রম সবে খুশি যে বর্ষা হচ্ছে হচ্ছে বলি না আমি ইন খালি পেটটা ফুলে যায় গা বাকি পান না বর্ষিব আচ্ছা মানে চাষর লাগে ক্ষেত রেডি বলুন। ঠিক আছে আজ্ঞা মানে আজ্ঞা কোন
0: হ্যালো
1: হ্যাঁ আজ্ঞা
0: ডেডিকেট করব
1: হ্যাঁ আজ্ঞা ডেডিকেট করব মানে না কইলে কেন দিগর কার্যক্রম পুরো কেন দা হবা
0: লিপুন সাউ আমার সাউ মোর মিত্র লোকনাথ প্রধান রবীন্দ্রনাথ মেহের গোবিন্দ মেহের শুভল কুমার সাহু করম খানি সাহু চৈতন্য পুত্র সেবারাম মেহের রাধাকান্ত ভাই ভক্ত চরণ ভাই অশ্বিনী সাহু নারায়ণ প্রধান মুরলী মেহের লক্ষ্মী নারায়ণ বাগ চিত্রসেন সবর মনোজ পটেল নাগু পাত্র নারায়ণ মেহের হরেশ পড়ুয়া পঞ্চানন পঞ্চবিহার যশবন্ত পাই আনন্দ মেহের সৈন্য প্রভাকর দীক্ষা গোপাল লিঙ্গরাজ প্রশান্ত রোহিণী মেহের আর নিরাকার রণার মুনা পণ্ডা আর আপনার বি
1: ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆଜ୍ଞା। ମୋତେ ବି ଡେଡିକେଟ୍ କରିଥିଲେ, ଯାହା ଯାହାକେ ଡେଡିକେଟ୍ କଲେ ସମସ୍ତଙ୍କୁ ଡେଡିକେଟ୍ କରିଦେମା, ଆଉ ତାର୍ ସାଙ୍ଗେ ଯେନ୍ ଯେନ୍ ମାନେ ଶୁଣୁଛନ୍ ସମସ୍ତଙ୍କୁ ଡେଡିକେଟ୍ କରିଦେଇକିରି ଶୁନମା ତତେ ମୋ ରାଣର ଏଇ ଗୀତଟାକି ଆଜ୍ଞା। ନମସ୍କାର ଆଜ୍ଞା, ନମସ୍କାର।

0: ঠিক আছে, আৰু কেতে দিন পলা ৰখি কৰি তাৰ পৰা সেটাকে যোগাযোগী ব্যৱস্থা কৰছন? ঠিক ঠিক আছে আজ্ঞা। বোলে আজি কোন কেন গীত শুনমা আজ্ঞা?
1: আজি গীত শুনমা, গীতটা হলা নিত রে নিত তোতে খোঁজি যে মুদিত।
0: আচ্ছা,
1: সঙ্গীত সুরে সুরে সজি মু তোতে বড় গীত আছে উড়িয়া ফিল্ম গীত তো প্রেম লাগে মনে হয়
0: আজ্ঞা। এ গীত তো শুনমা
1: বড় আছে আমার ভালো লাগে আজি তো পছন্দ করে তো বড় কই যায়।
0: আচ্ছা ঠিক ঠিক আছে আজ্ঞা,
1: তোমার কাজ নেই না বড় কথা।
0: চেষ্টা করমা, বর্ষা হলে আর কেন আড়কে যাবে বলুন না গেলে। আউ কেন কেন চালি যে কোন?
1: বাকি সব ঠিক আছে,
0: বাকি সব ঠিকঠাক চালি যে
1: চালি ঠিকঠাক। ফোন করছিল আমার মুরারি আইয়া দিয়ে টাকার নম্বর মানে অলগা দে কথা হইছে অলগা দে কল কল করে দিয়ে দিছে তুমি মোটে বসে কল করে
0: আগে আগে
1: বলে এটা জুড়ি লাগে বড় ডাল ফোন নম্বর দেখিনি।
0: মানে ইয়ারে সমস্তকর চেষ্টা চালি যে সেড়ে পাগ ইয়ে হচ্ছে বলে নাকি নম্বর ঠিকসে লাগি না পারবার এন্দা অবস্থা হউছে আও। আর কোন কেনা চালি যে বাকি বলে পোলা কেদে কেকল লাগি রইলে নো?
1: না না ওয়ারি বলে কেবল পান্ডে হই আছে যা
0: না না পোলা কেতে একর লাগি
1: আইছে না হইছে রাতে বসে আইছে আহুলা বসা নাই একদম বড়গুলা কাল দিন আসবে।
0: আজ্ঞা নেই এটা কেনাল পেন তো 15 তারিখ আড়কে আবা কাজে। নেই মানে পোলা কেতে পকাইছন বলছন?
1: পোলা মুই পকাইছি আজ্ঞা মানে 300 প্লাস কি পড়ছে বর্তমান।
0: আচ্ছা
1: বেশি দিন না পড়ে 5 দিন হতে পড়ে।
0: ঠিক আছে আজ্ঞা, আও গীতটা শুনমা কাকাকে ডেডিকেট করমা কোন?
1: করমা আজ্ঞা বহুত তো জড়খান। ফার্স্ট হই আমার দলবন্ধ মিত্র, তারপরে আমার
0: সমস্তকু ডেডিকেট করদমা
1: আজ্ঞা।
0: আজ্ঞা, যেতকি লোকর না সুর পড়লা সমস্তকু ডেডিকেট করদমা। আজ্ঞা আজ্ঞা, যাবি যেন মানকর না ডেডিকেট কলা কলা আজ্ঞা, যেন মানে নায়কর না সুর করি না পালা সেমানকু বি ডেডিকেট করদমা আজ্ঞা।
1: আজ্ঞা
0: ঠিক আছে আজ্ঞা, আমাকে ফোন করলে ধন্যবাদ, আপনার পছন্দের গীতটা শুনবে আজ্ঞা।
1: নমস্কার আজ্ঞা।
0: নমস্কার আজ্ঞা, নমস্কার।

0: हेलो हेलो आया नमस्कार आया
1: आया मुई मुदली मेर कोतली गाम पोस्ट बरगड़ जिला बरगड़ रो
0: बस बस यहाँ जिन्हें उपिन आया कहूँ तुले मुरली वाले फोन ना लगवार बोली
1: कि आया तांगोनी कंप्लेन मार तुले ना ना उठने से बोले
0: आगे आगे तांगोर से जस्ट कथा हो तुलो आओ कहूँ तुले आया कर फोन टा ना लगवार बुदर देखून लाइक गोला
1: आया
0: माने इटा इटा क्या बोल सन लॉटरी है क्या
1: लॉटरी
0: मंगा साले बोसी जन भाई लगू जे আচ্ছা কেন শাড়ি ধরিছন কেন ডিজাইন ধরিছন এটা
1: এটা গোটে ওয়ার্ক বালা দাম না শাড়ি ব্লাউজ পিস ওয়ার্ক হয়েছে আর তার মানে গোলাপ দানা পালা পড়েছে
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে বলে বান্ধটা হয়ে গিয়ে লাগে নিজে করলি
1: না এটা হয়ে গিয়ে এটা বেপারি দিয়েছ
0: আচ্ছা বেপারি দিয়েছন এটা এটাকে সোজে সোজা দিয়ে গিয়ে গেছি দেবার কথা তাহলে তিন দিন খনে লাগবা নাকি হ্যাঁ
1: তিন দিন লাগছে খনে গে বুনবার গে
0: আজ কেন গীত শুনমা কোন
1: আজ নাগ ফাঁস কথা চিত্র গীত দিয়ে দেবে
0: আচ্ছা হো আউ কান হালচাল
1: আউ তো খেয়াল গাড়ি হেদলা আউ না আবার বর্ষাই ন
0: আপনকর আড়ে বর্ষা না হওয়ার সিয়াড়ে যে সব আড়ে বর্ষা হউছে
1: হ আইয়া দেখুন তো আমার এই এরিয়াটা এই বনে বর্ষিবা আগে তো ওরে বর্ষিও
0: আগে আগে
1: এটা মনোজ মনোজ পটেল এটা মনি কল ওই কমড়াল মারবার লাগে এটা
0: মনোজ ভাই না লাগি পারবার গাঁ বল ঠিক কলে উল্টে পুল্টে করে লগাউবে বলে হওয়া মানে নাগ ফাঁসর কেন গীতটা শুনবা বলছেন
1: মনোজ পটেল যশবন্ত পাই উপেন্দ্র সোনা সেইরাম দীপ শঙ্কর মেহের দেবরাজ মেহের রবীন্দ্রনাথ মেহের সত্যভামা মেহের লিঙ্গরাজ মেহের আউ আমার অছন চিত্রসেন সবর নাগু পাত্র হরেশ বড়ুয়া এ বহু শ্রদ্ধা আছে আজ্ঞা আউ দেরকে আপনার সমস্ত কর্মকর্তা তথা সব যেতকি লোক নাম ধরি পালিবে সবু এটা
0: আজ্ঞা আজ্ঞা সমস্ত ডেডিকেট করদম আর শুনমায় গীতটা আজ্ঞা
1: হ্যাঁ আজ্ঞা জোয়ার
0: আজ্ঞা জোয়ার

শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, সময় পাঁচটা বাজি তিরিশ মিনিট। প্রতিদিন পরি আজ সন্ধ্যার যুববাণী কার্যক্রমক আপনার স্বাগত জনাওছি মু আপনার প্রিয় যুবসাথী প্রিয়া শতপথী। যেউঠি অছি সবুজিমা সেইঠি অছি জীবনর গরিমা কহিবার তাৎপর্য কোণ শ্রোতা বন্ধু, বৃক্ষ বিনা জীবন অসম্ভব। বৃক্ষক আমি দেবতা ভাবে পূজা করু। দেখিবাকু গলে শ্রোতা বন্ধু, বনরু হি তো আমার জীবন আরম্ভ হয়েছিল। তেবে আপন মানে নিশ্চিত ভাবে ভাবুবে মু আজি হঠাৎ পরিবেশ সমাজ এবং বন উপরে কোণ পাই কথাবার্তা করুছি। আজ্ঞা হ, আজি হেউছি জুলাই মাসর এক তারিখ। আজিঠারু হি সারা ভারতবর্ষে আরম্ভ হয়েছি বন মহোৎসবর সপ্তাহ। এহা এক সাধারণ পালন উৎসব নুহে, বরং প্রকৃতি মাতাকু আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করিবার সুবর্ণ সুযোগ। শ্রোতাবন্ধু, প্রতিবর্ষ জুলাই এক তারিখর সাত তারিখ পর্যন্ত সারা দেশের এই সপ্তাহক বহুত উৎসাহ সহ পালন করা যায়। তবে শ্রোতাবন্ধু, জুলাই মাসর প্রথম সপ্তাহক বাছিবার মুখ্য কারণ হেউছি আমার পানিপাগ। জুলাই মাস বেলকু ভারতর প্রায় সবু স্থানরে মৌসুমী বর্ষা আরম্ভ হয়ে মাটিরে ভরপুর আর্দ্রতা ভরি রয়ে। তবে এই সময়ের যদি আমি ছোটিয়া চারা গছটি লগাইবা, তবে তার চের সহজরে মাটিকু ধরিপারে এবং বিনা কোণসি অসুবিধারে গছটি বঞ্চি থাকে। প্রকৃতি নিজে সেই সময়ের গছকু বড়াইবার দায়িত্ব নেই থাকে। তাহলে শ্রোতাবন্ধু, এবে আসন্তু জানিবা বন মহোৎসব পালন করিবার মুখ্য উদ্দেশ্য বা লক্ষ্য কোণ। আজির আধুনিক যুগরে আম মনুষ্য মানকর চাহিদা ধীরে ধীরে বৃদ্ধি পাউছি। আমি বিকাশ নামরে ঘর, চৌড়া রাস্তা এবং নানা কলকারখানা প্রস্তুত করুছু। এহা করিবাকু যাই আমার বড় বন্ধু বৃক্ষকু হি নির্দয় ভাবে কাটি চালিছু, যাহার ফলস্বরূপ আজি খরা, হিট ওয়েভ এবং অদিনিয়া বর্ষার সামনা করুছু। গ্লোবাল ওয়ার্মিং যোগু পানিপাগর সন্তুলন সম্পূর্ণ বিগড়ি যাইছি। এহা ব্যতীত পরিবেশর সন্তুলন রক্ষা করিবা পাই আমি যে অঙ্গারকাম্ল বা অন্য বিষাক্ত পরিবেশকু ছাড়ুছু, বৃক্ষ সেই বিষাক্ত বায়ুকু নিজে পি অমৃত সমান অম্লজান দেউছি। বৃক্ষ বায়ু সফা করিবা সহ মাটি ক্ষয় রোকিবা, বর্ষা করিবা, বন্যজন্তু মানঙ্কু আশ্রয় দেবারে সবুঠারু প্রমুখ ভূমিকা গ্রহণ করুছি। আম ওড়িশা ভলি রাজ্যরে যেউঠি প্রতিবর্ষ বাত্যা আসে, সেঠারে উপকূলবর্তী অঞ্চলরে থিবা হেন্তাল বন কিংবা ঝাউ বন এক বিরাট প্রাচীর ভলি পবন প্রকোপরু রক্ষা করে, একথা তো আমি সমস্তে জানিছু। এণু আমি সমস্তে বৃক্ষর মহত্ব বুঝি বন মহোৎসব সপ্তাহর পালন করা উচিত। আমি সচেতন হওয়া এবং সমাজের সচেতনতা বৃদ্ধি করিবা, আম সহিত আমার আগামী পিঢ়িকু এক সুস্থ সুন্দর ও মজবুত পৃথিবী গঠন করিবারে সহায়ক করিবা। যদি সবুজ সুন্দর

শ্রোতা বন্ধু, আকাশবাণী সম্বলপুর যুববাণী তরফরু সাপ্তাহিক নিযুক্তি সূচনার এক নূতন কার্যশৃঙ্খল আরম্ভ হয়েছি। এথিরে আমি বিভিন্ন সরকারি এবং বেসরকারি অনুষ্ঠান পাই আবশ্যক নিযুক্তির সূচনা প্রদান করুছু। আপন মানক পাই প্রথম নিযুক্তি সূচনা, ভারত সরকারক ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থান ইসরো শ্রী হরিকোটা পাই শিক্ষক আবশ্যক। টিজিটি গণিত বিভাগ পাই শিক্ষকঙ্কর সর্বনিম্ন যোগ্যতা 4 বর্ষর ইন্টিগ্রেটেড ডিগ্রি কিংবা স্নাতক এবং বিডি কিংবা এমএডি হইতিবা আবশ্যক। এথিরে তাঙ্কর অতিকমরে 50% মার্ক রহিতিবা আবশ্যক। এথিপাই তাঙ্কু বিজ্ঞান এবং গণিতরে পাঠ পড়াইবাকু পড়িব। গণিত পাই গোটিয়ে পোস্ট, বিজ্ঞান পাই গোটিয়ে পোস্ট, ইলেকট্রোনিক্স এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শিক্ষক পাই গোটিয়ে পোস্ট এবং প্রাইমেরি শিক্ষকঙ্ক পাই 6টি পোস্টর পদনিযুক্তি সুযোগ রহিছি। এই শিক্ষক পদবী পাই আবশ্যক প্রার্থীঙ্ক বয়স 7/7/2026 সুদ্ধা 18-35 বর্ষ মধ্যে হইতিবা আবশ্যক এবং প্রাথমিক শিক্ষকঙ্ক পাই 18-30 বর্ষ মধ্যে হইতিবা বাঞ্ছনীয়। আপন মানে সবিশেষ বিবরণী পাই apps.shar.gov.in কিংবা www.shar.gov.in রে সূচনা পাইপারিবে। প্রার্থী মানে কেবল অনলাইন মাধ্যমে দরখাস্ত দাখল করে পারিবে। জাতীয় আইন ট্রিব্যুনাল কোম্পানি তরফ সূচনা, যুগ্ম নিবন্ধক বা জয়েন্ট রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, প্রোগ্রামার, কোর্ট অফিসর, ব্যক্তিগত সচিব, বরিষ্ঠ আইন সহায়ক বা সিনিয়র লিগাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার গ্রেড 2, ক্যাশিয়ার, রেকর্ড অ্যাসিস্ট্যান্ট, অপর ডিভিজন ক্লার্ক, স্টাফ কার ড্রাইভর কপাই নিযুক্তি সূচনা, যাহার বেতন স্তর 19,900-1,23,100 টঙ্কা পর্যন্ত রহিছি। এই সূচনার সমুদায় 106টি পদ খালি রহিছি। 106টি পদ পাই বিজ্ঞপ্তি প্রকাশ পাইছি।

শ্রোতা বন্ধু, আম সুস্থ জীবন নির্বাহ পাই স্বচ্ছতা বজায় রাখিবা নিহাতি জরুরি। ব্যক্তিগত স্বচ্ছতা যেতিকি আবশ্যক, আপনার পরিবেশকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখিবা সেতিকি আবশ্যক। তেণু আমি সুস্থ নিরাময় জীবন অতিবাহিত করিবা পাই স্বচ্ছতাকু আদরি নেবা। মিলিমিশি আম প্রধানমন্ত্রীঙ্ক স্বচ্ছ ভারত অভিযানর ডাকরাকু সফল করিবা।

0: শ্রোতা বন্ধু, বর্ষা ঋতুরে আমি অধিক সাবধান হওয়া আবশ্যক। এই সময়ের জলবাহিত রোগ যেত ক্ষতিকারক, প্রদূষিত পরিবেশ মধ্যে কুপ্রভাব পকাই থাকে। বর্ষা ঋতুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অণদেখা করা অনুচিত। যে অপরিষ্কার পরিবেশর আমদেহ অসুস্থ হুয়ে সেথিপ্রতি সজাগ হওয়া ভালো। তেবে ঋতুকালীন স্বচ্ছতা বজায় রাখা দিগরে আমার কি দায়িত্ব রয়েছে? বর্ষা ঋতুরে পরিবেশকে স্বচ্ছ রাখা কেতে অপরিহার্য? পরিবেশ স্বচ্ছ সুন্দর রহিলে আমি কিপর সুস্থ রহিপারিবা? স্বচ্ছতা আম জীবনর মূলমন্ত্র বলে ভাবিবা কেতে সমীচীন? এমিতি কিছু প্রসঙ্গ উপরে আধারিত আজর আলোচ বিষয় বর্ষা ঋতুরে পরিবেশর সুরক্ষা। এ সম্পর্কে কহুছন্তি লেখিকা ডক্টর অন্তর্জিতা নায়ক।
1: বর্ষারে আষাঢ় শ্রাবণ মেঘ বরসে ঘন ঘন, গ্রীষ্মর তাণ্ডব পরে আশ্বস্তির বর্ষা নেই আসিছি বর্ষা ঋতু। কহিবাকু গলে বর্ষা কেবল যে এক ঋতু তাহা আদৌ নুহ। বর্ষা ঋতু হেলা প্রাণ সঞ্চারক। বর্ষা নহেলে মানুষের যেতিকি চিন্তা, বেশি বর্ষা হেলে বি সেতিকি চিন্তা। অল্প বর্ষা নিজ সাঙ্গে যেমিতি মরুড়ি খাদ্য অনটন আনিব, বেশি বর্ষা সেমিতি বন্যা বিপর্যয় মধ্যে সাঙ্গরে নেই আসিব। সেথিলাগি বর্ষা ঋতু আসিগলে আমকু টিকিয়ে অধিক সতর্ক হেবার অছি। আজির আলোচনার প্রসঙ্গ বর্ষা ঋতুরে পরিবেশর সুরক্ষা, এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। সাধারণত আমি দেখি থাও যে বর্ষা আসিগলে অনেক রোগ ব্যাধি আসি থাকে। কেতবেলে কাশ, থন্ডা, জ্বর, তো কেতবেলে ঝাড়া বান্তি ভলি রোগ আমাকে হয়ে থাকে। আউ পিলামানে এহার প্রমুখ শিকার হুয়ন্তি। কিন্তু কোন এহা সবু বর্ষা যোগু হয়ে থাকে না? বর্ষা দিনরে বা বর্ষা ঋতুরে আম পরিবেশর উপযুক্ত যত্ন ন নেবা ফলরে এহা সবু হয়ে থাকে। এইটি মু কিছি সাধারণ উদাহরণ দেই বুঝেবি। এবে বি বহুত আম্ব গছ অছি যেউথরে পাচিলা আম্ব অছি, হেলে বর্ষা ফলরে আম্বরে পোক লাগি যাউছে বা পাচিলা আম্ব তলে পড়ি ফাটি যাউছে ও বর্ষারে কাদু।

0: আর গছ জগালে তার গুণ তো তুই জানিছু,
1: হ্যাঁ
0: সে লক্ষ্যকে নেইগিরি এই বন মহোৎসবটা পালন করা আছে বলতো।
1: হ্যাঁ সথে হে গছ ঠানুন কাঠ ফুল ই আমর গায়ে বলদ হো কি অলগা পশু মানে বি হো খাইবার কে কেতে লাভ নাই পাউছু নে।
0: হ্যাঁ গছর ইন্তা গোটে গছটে ইন্তা গোটে জিনিসটে যে তুই কহ তো গছর বন্ধু টিপি তক
1: হ্যাঁ
0: কেন জিনিস না লাগে কহ।
1: হ্যাঁ
0: হ্যাঁ তার চেন নু ধর পতর ফুল ফল ছালি সবু তো আমার লাগলা।
1: এটা তো দেশ যাকর ফের আমার এই প্রধানমন্ত্রীঙ্কর নারা গুটে চালিছে
0: হ্যাঁ
1: এক
0: কানা বউ
1: পেড় মাগি নাম জেন।
0: দেখুছু কেড়েটে কথা বল,
1: হ্যাঁ
0: এক
1: মা,
0: পেড় মা কে নাম,
1: হ্যাঁ মা লেখে যতন ভি করব আর তার নাথি গছ গুটে বি লগাবো।
0: কেড়ে মহৎ উদ্দেশ্যটি দেখতো
1: হ্যাঁ
0: বলে এনতা তো কথা হউ তোমার নেই কে
1: হুম হুম
0: গছর গুণ যদি কহি বসলু। হ্যাঁ কেবে না সরি
1: হ্যাঁ
0: বৃক্ষ মহাত্মা বলে গোটে পাঠটি বি থিলা বলতো, আমি
1: হ্যাঁ হ্যাঁ
0: পড়িছিলাম যে
1: হ্যাঁ
0: মহাপুরু কুষ্ঠ মহাপুরু
1: হ্যাঁ
0: দিনে গায়ে চড়াই যাইছন
1: হ্যাঁ
0: আউ তাকর সাঙ্গ মানকু কহুছন বৃক্ষর মহত্ব কি
1: হুম হুম
0: খরা
1: হুম
0: হয়েগলা কি গছর গুণ মানে শুনাও বলি,
1: হুম
0: সেটা পুরাণ যুগর কথা বলতো
1: হ্যাঁ
0: যে এদি আমার দদা বসিছন
1: হ্যাঁ হ্যাঁ
0: আউ আমার বৈঠকি সবুদিনে ভিনভিন কিসমর আমি আলোচনা নে করছু কে
1: হ্যাঁ চাষবাস কথা টিকে
0: চাষবাস বিষয় ন
1: হ্যাঁ
0: দুই
1: হ্যাঁ
0: কথা জানসু সে
1: হ্যাঁ
0: আলোচনা শুনসু।
1: হুম
0: ই প্রভু দাদা
1: হুম
0: গোটে জোয়ান চাষি ভাইয়ের সঙ্গে কানা কথাবার্তা হেবে বলতো,
1: হ্যাঁ হ্যাঁ শুন মাসিনে ঘায়ে
0: শুনু তো।
1: হ্যাঁ
2: আমার বৈঠকিরে সবু চাষী ভাই বোন মানুষ জুহার। চাষ আর চাষী হোছন আমার মেরুদণ্ড, খাস করে আমার ধান সঙ্গে অলগা পনিপরিবা হেলা কি তৈলবীজ হেলা কি আমার ডালি জাতীয় ফসল হেলা এটা আমার দৈনন্দিন খাদ্য উপযোগে আসুছে আউ আমি দরকার হচ্ছে এটার উপরে আত্মনির্ভরশীল হেমা। তো এথিলাগি আমার নয়া পিঢ়িকে আগে আসবার দরকার, খাস করে নয়া পিঢ়ি যেন মানে চাষবাস করি করি চাষবাস নু মু মুড়ি করি বাহারকে যাচ্ছন কাম করবার লাগি সেমানকর লাগি গোটে উদাহরণ আমি আজি আমার বৈঠকিকে ডাকিছু যে কি অতি কম বয়সর যে চাষিয়ান আউ খুব সুন্দরভাবে বহুত বঢ়িয়া চাষ করুছন আর বহুত রকমের চাষ করুছন, আমি তাঙ্কর সহিত কথা হেমা। আজ্ঞা জুহার
3: নমস্কার,
2: আপনার পরিচয়টা টিকে দেবে।
3: মোর নাম সুরজ কুমার বারিক, নয়া তিহরা
2: হ্যাঁ
3: পঞ্চায়েত
2: হ্যাঁ হ্যাঁ
3: ব্লক মানেশ্বর সম্বলপুর ডিস্ট্রিক্ট।
2: হ্যাঁ মানেশ্বর ব্লকরু আসিছন নয়া তিহরারু। তো আপনি টিকে কহবে আপনার কে কে সব চাষ করুছন?
3: এবে তো আছিনি আমি পুটল আছে,
2: হ্যাঁ হ্যাঁ
3: বাইগণ আছে,
2: হ্যাঁ হ্যাঁ
3: ঝুনগা আছে, মির্চা আছে,
2: আচ্ছা
3: তার সঙ্গে ধান করা হয়েছে।
2: কেতে একর জমিনে চাষ করছেন আপন?
3: আমি 5 একর জমিরে করা।
2: তো কেতে ধান হচ্ছে আর অন ধান চাষটা কেতে হচ্ছে?
3: ধান তো প্রায় আমার 3 একর হচ্ছে,
2: হুম হুম হুম
3: সে উপরে 5 একর আমার 25 ডিসমিলর বন আছে,
2: আচ্ছা
3: 1.5-2 একর বের ব্যবসা হচ্ছে।
2: 25 ডিসমিলর বন আছে কৌছন
3: আজ্ঞা
2: আপনার পুরা জমিকে সেটা জলসেচন হেসি কে?
3: নাই বোরিং বিল রয়েছে, দুইটা
2: হ্যাঁ
3: আছে
2: বোরিং
3: বোরিং।
2: বি আছে
3: আজ্ঞা
2: নাই কে
3: আজ্ঞা
2: বোরিং আছে আপনার যেন বন্ধ আছে এতর লাগি আপনার পানির অসুবিধা না
3: নাই
2: হওয়া
3: আজ্ঞা।
2: আপনার খালি খরিফটা করছেন যেন ঋতুটা করছেন কি ডালুয়া চাষ বি করছেন?
3: ডালুয়া বিল করছেন 2 একর।
2: দুইটা দুইটা করছেন নাই কে? আর তার সঙ্গে সঙ্গে আপনার যেন অনধান চাষ হল পনিপরিবা হল ইহাদে কেতে জমিনে ধান হয়েছে কেতে জমিনে পরিবা চাষ হয়েছে?
3: 3 একর জমিনে ধান হয়েছে।
2: হ্যাঁ হ্যাঁ বাকি 2 একড়ে পরিবা হয়েছে তার মানে বহুত বিস্তীর্ণ জায়গা নাই কে পরিবাটা। তো আমি টিকে পহলা কহবে তো আমার ইয়াড়ে সাধারণত সমস্তে ধান চাষ করছেন প্রায়তঃ লোক আর বহুত কম লোক পরিবা চাষ আড়কে যাসন। তো আপনার গোটে অলগা ধারাটে বনাইছেন লেখেন লাগুছে আপনার পরিবা চাষকে কেন্দা মন বলালে কেবু পরিবা চাষ করুছেন?
3: পরিবা চাষ তো প্রায় আমি পড়া সরলা পরে +2 থিলা বেলু বাপা সঙ্গে করি আসিছে।
2: আচ্ছা
3: পরিবা চাষটা কারণে কি ধান নু
2: হ্যাঁ হ্যাঁ
3: বেশি তার মানে প্রোডাকশন
2: বেশি
3: আদায় হয়ে পারে,
2: আদায় হ্যাঁ
3: ধানটা ওয়ান টাইমে
2: নিজে থরে ন হবা
3: ধরে ন হব।
2: হ্যাঁ হ্যাঁ
3: আর বিভিন্ন প্রকার চাষবাস করলে যেমতা
2: হ্যাঁ
3: বেলে প্রোডাকশন
2: বেশি
3: আদায় বেশি
2: উৎপাদন
3: আছে।
2: হবা বেশি আদায় হবা।
3: আজ্ঞা
2: আপনি কহলে পড়লা বেলু আপনি নিজে করে কেতে বরস হলেন চাষ করেছেন?
3: নিজে করে আমি 7 বরস হেলান করুছি।
2: 7 বরস হেলান করুছেন আপনার অভিজ্ঞতা আসি যাইতে আমি গুট গুট করে পচরামা কেন কেন পরিবা করুছন
3: আজ্ঞা
2: আউ কেন্দা কেন্দা করে করছন কেন্দা কেন্দা লাভ হেসি সেটা পচরামা। আমি টিকে পহলা কহবে তো এই যেন পরিবা করুছন
3: আজ্ঞা
2: কেন

ঘর গোপুলে নাই পোকা জঞ্জালে জালে মুই জুহার কলি তোর পাদর তলে সোনা রূপা ছতর তলে পনত ঢাপি ধর গোপুলে নাই পোকা ঝঞ্ঝালে জালে মুই।

0: না যাবা, সেমানে গোটায় গোটায় স্বতন্ত্র চিত্তহীন দেহধারী যন্ত্র, নির্দেশর কিঙ্কর হিংস্র আউ দুর্ধস। অস্বীকারকু সেমানে সহজরে গ্রহণ করন্তি নাহিঁ। হত্যা ও রক্তপাত তাঙ্ক পাই গোটায় অনায়াস দৈনন্দিন খেল, এক সাধারণ ঘটনা। সেথিপাই মু ভাবুছি।
1: কোন কোন ভাবুছ কেন?
0: সেমানকু মোর উদ্ভাবনকু বিক্রি করদেবি।
1: না কেন? না,
0: অনেক টঙ্কা দেবে সেমানে, যা মু চাইবি। অনেক অভাব ভিতরে মোর জীবন কটিছি, গবেষণা পাই মু মোর সবুকিছি হারিছি। বেলে বেলে জানছ বা, বেলে বেলে ভারী ক্লান্ত লাগে, ভারী হতাশ লাগে। সেইপাই ভাবুছি আমি এথর বাহা হবা, এক অনাম সামুদ্রিক দ্বীপরে স্বচ্ছন্দ বিলাস করে বসা বাঁধিবা। কোন মিলিব, কোন মিলিব এইভাবে গোটে আতঙ্ক ভিতরে, গোটে অনিশ্চিত স্বপ্নকে ধরে রাখি।
1: কেন কেন তুমি তুমি তুমি শেষে তোমার আবিষ্কার কু
0: আ ছাড়া উপায় কোণ আছে চফা? নহলে সেমানে মতে হত্যা করিবে।
1: কেন?
0: মো ল্যাবরেটরি কু হইতে সেমানে বোমা মারি উড়িয়ে দেবে। চফা, তুমি এথর তোম বড় ভাইঙ্ক পাখু চালি যাও,
1: কাইকি
0: রাজস্থান চালি যাও।
1: কাইকি
0: তোমাকে মু কেতে ভালো পায়ে সে কথা জাঁলে হয়ত তোমাকে বি সেমানে হয়তো ছাড়বে না। চপা, তোমাকে বেশি দিনে এ নিশ্চিত বিপদে রহবা মু কে ভালো ভাব না।
1: জ্ঞান, তুমি দিনে কইল না, চলো আমি দুই অমৃত রস পি দীর্ঘায়ু হবার প্রতীক্ষা করিবা। সেদিন মু তোমাকে কোন কইলি তোমার মনে আছে?
0: অছি যাবা, তুমি মতে পচারছিল যদি মু চালি যায় আর তুমি রই যাও, কিংবা তুমি চালি যাও আর মু রই যায়, তাহলে সে রহিগলা তাপে জীবন কিভাবে ভাবে দুর্বিষহ, সে কথা কি ভাবিছ?
1: কেন মু তেবে তোমার দূরে যাই একা কাহা পাই কাহিকি কাহিকি বঞ্চি রহিবি?
0: জবা,
1: কেন কুয়াড়ে যাবি না, যা হোক পছে মু তোমার পাখে পাখে রহিবি, যেমিতি রহি আসছি আজ যাকে।
0: জবা, গবেষণার কষ্ট ঠারু নিরাশার ক্লানি অনেক বেশি হয়েগলানি।
1: কেন
0: কুহ কুহ, কোন করিবি? কোন করিবি
1: কেন? প্লিজ প্লিজ কেন, প্লিজ।